বিতর্ক বেলাই মা, বিতর্ক বেলাই মাম, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল, সাত পরে পছি আমার লাইফ।

0: বিচর কবে লইমা, বিচর কবে লইমা।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে নাহে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে নাহে রাম তীর নরমায়ালু। তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, সরকে নাহে রাম তীর নরমায়ালু। সারা সারা